Τσιμάρι, έχουμε μέσα πάρα έναν ήθεια ράκομ νόη ακόνη τι ένακομ ζωφθόν να ιζόζει, ποια είναι βαζιάνε, θα γίνει αυτό να τσίκια τύφα, λάσα τι λάσα ρίμαντε, δίμαντε η ακόνη αυτό να τσίκια, τζάρα λόγμα πατσιά η ενώφα, ρε φατούν κανένα μνήρουν, με φούλουρα σάσανια, δίμα να ρε κανή φαντάρα να κρίστη νουτούρι να ίσικια, ρε φατούν κανένα μνήρα, ρε ιούρα, δίμα να ρε κανή, fandaharana manokana kely moa izy tia fanentanana iarahana amin'ny croix rouge amin'ny resaka impox izany a rehefa tonga ny amin'ny ray ora sasany a dia manaraka ny famerenana ny fandaharana enoy ny feony a isika rehefa tonga ny amin'ny telo ora dia manaraka ny fandaharana manaraka ny fandaharana fahanoharin'ny ondriko isika dia rehefa tonga ny any amin'ny telo ora sasany any a dia miaraka amin'ny zoky kely isika atrany amin'ny folo ora alina izany araka izany ry mpianajana dia anasananao ny mbola iarahanao amin'ny ty onjam-peo tsika ity satria